0: তোষাই পারিলা মন অনবদ্য গীত
1: আজ্ঞা নমস্কার স্যার
2: নমস্কার জয়পুর রেডিও সহিত বহুত স্মৃতি জড়িত মোর
1: আজ্ঞা
2: জয়পুর তথা জয়পুর রেডিও স্টেশন অগণিত শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা প্রভু জগন্নাথ সমস্ত সুখ সমৃদ্ধি ভরি দিও এটি কামনা করবি নিহতি ভাবে
1: আশা করছি আপনার ভালরে থাকবে
2: হ্যাঁ ভালো আছি মু টেনশন জীবনে নেইনি কেবে আসব সমস্ত জীবনরে গোটে ব্যাড টাইম গোটে গুড টাইম আসে তো সবুক সমান ভাবে মু নেই থাকে সেটা টেনশন নিয়ে নি অল্প সময় পাই গোটে কোন মানসিক

0: হারমোনিয়াম সঙ্গে থাই কি নাই রিয়াজ হই কি নাই সকালো
1: মোস্ট লাইফ রে রিভার্স তো তো বড় কথা বিনা রিভার্স রে জনে কণ্ঠশিল্পী তিষ্ঠিবা কষ্ট
0: আচ্ছা পিলা দিন কেমতি কাটি থিলা স্যার
1: আর্লি এজ রে যেতেবেলে মু নুয়া নুয়া মানে শিখিবা আরম্ভ করিছিল উৎকল সঙ্গীত মহাবিদ্যালয় রে ଅଷ୍ଟପ୍ରହରୀ ସ୍କୁଲ

0: 22 সংগীত মহাবিদ্যালয়ের যেহেতু অডিশন পাস করিগলি সেটু আডমিশন পে অফার আসলা আই গট ইন টু উৎকল সংগীত মহাবিদ্যালয় সেটু হি সংগীত শিক্ষার বিধিবদ্ধ ভাবে ব্যাকরণ শিখিবা আরম্ভ হলা পূর্ব কেবল জগন্নাথ যা দিয়ে সেইখানে চালিয়ে ইন্টারেস্ট লা
1: আজ্ঞা আজ্ঞা আপন সংগীতর ব্যাকরণ সেতবেলে কিছু জানি নতিলে সেই অনুভূতি কুহন্তু স্যার সংগীত মহাবিদ্যালয়ে আপনার যেতবে জয়েন কলে বড় বড় অস্থি মানে সেইটি থিবে আপনার কেমতি কোন সেই সময় কথা
0: মানে যেতবে ড্রিম ল্যান্ড ড্রিম টাইম মানে সংগীত সুধাকর বালকৃষ্ণ দাস ভজন সম্রাট ভিকারী বড় পণ্ডিত গোপাল চন্দ্র পণ্ডা যেমানক না যেহেতু সংগীতের রুচি লা তেমন এমানক না গুড়াক বেশি আকর্ষিত করুতলা জীবনরে পাঠ পড়লা বেড়ে মানে কাহাকু খেলোয়াড় মানকর না আকর্ষিত করে কাহাকু রাজনীতিজ্ঞ মানকর না আকর্ষণ করে কিন্তু মতে সংগীতজ্ঞ মানকর না আকর্ষিত করুতলা
1: নিহাতি
0: ভাবে আর সেমানকু যেতেবেলে আখি আগে দেখিলি ইটস ওয়ান্ডারফুল আর জীবনর সবু গতিপথ সবুতক ঠুল হয়ে গলা সংগীত মহাবিদ্যালয়ে আর কুয়াড়ে যাব ইচ্ছা হলানি।

অনেক অনেক অনেক গীত লোকপ্রিয়তা লাভ কলা আর সেটা ইন্সপায়ার্ড কলা এবং পরবর্তী পর্যায়ে পুঁজি ফেরি চলচ্চিত্রকে গঙ্গা যমুনা মাধ্যমে অনবদ্য নির্দেশক হর পট্টনায়ক হাতে তো গঙ্গা যমুনা পরঠু আজ পর্যন্ত চলচ্চিত্র চালিছে কিন্তু চলচ্চিত্র ভিতরে মোর গোটে অনুভব হল যে মহাপ্রভু জগন্নাথ কহিলে তোর বহুত চলচ্চিত্র কলু বহুত ধারাবাহিক কলু বহুত যাত্রা কলু বহুত মঞ্চ করছু কিন্তু এবে তোর কাম হচ্ছে মতো মোর নিজের নিজস্ব অনুভূতি মতো জগন্নাথ যেমন প্রেরণা দেলে তু বর্তমান যা মো না বাঁটে বিশ্বসারা অহোভাগ্য যে তাঁর নামকু বর্তমান অত্যধিক মাত্রায় বাঁটিবার সুবিধা সুযোগ সবকিছু মিলুছি আর সেটার আত্মতৃপ্তি মধ্যে অ।

ডান, ওকে, ঠিক অছে। মানে এই গীতরে যে শপথ টিকক, প্রতিজ্ঞা টিকক, প্রমিস টিকক নিয়াগলা ভালো পাওয়া প্রত্যেক প্রেমী যুগল ভিতরে এইটা সঞ্চরিকি থাও, ছাপি হইকি থাও, কেবে বি নলিভু। পরস্পর পরস্পর প্রতি সম্মান সূচক ভাবরে রুহন্তু, ভালো পাইবা চিরন্তন হও, এবং তারি ভিতরে সেমানে স্বর্গকু দেখন্তু, দেখিবে এই সুন্দর সৃষ্টি আহরি সুন্দর হইযিব। স্বর্গ বলি আউ কোন কি, এইটি হি স্বর্গ, আমি যেমিতি চাইবা ইয়াকু সজাই পারিবা, আমি হি এই স্বর্গকু নষ্ট করে দেই পারিবা। বাস গোটে সুন্দর হৃদয়টা দরকার, তা ভিতরে কিছি ফুল পাখুড়া যা কি শব্দ হই ঝরি পড়ুথিব আপনক ওঠরু, যা ভিতরে থিব মিঠাস, যা ভিতরে থিব আপন আপন, যা ভিতরে থিব ত্যাগ, সেইটা হি প্রেম, সেইটা হি ভালো পাইবা, সেইটা হি স্বর্গ।

0: ফোর পিলার্স, তার ভিতরে যদি নিদ্রাটা ঠিক না হলা, নিদ ঠিক না হলা, তার মধ্যে আলজিমার ডিজিজ হবার সম্ভাবনা আছে।
1: হ্যাঁ স্যার, তবে এই সব আলজাইমার রোগর মুখ্য কারণ, তা বয়স বড়িবা সহিত আলজাইমার রোগর সম্পর্ক কিপরি?
0: ভালো কোশ্চিন ম্যাডাম পচারলে। বয়স বড়িবা সহিত আমার সব প্রকার ম্যাচুরিটি হব, ইন্দ্রিয় মানকর মধ্যে ধীরে ধীরে দুর্বল্য হচ্ছে, তেণু সেটি এজ ইজ দ্য স্ট্রংগেস্ট নন রিস্ক ফ্যাক্টর ফর আলজাইমার ডিজিজ। বয়স বড়লে মস্তিষ্ক যেটা সেলুলার রিপেয়ার ক্যাপাসিটি ধীরে ধীরে কমি যায়, যেটা সেল ধীরে ধীরে আমার যেত ক্ষয় হচ্ছে সেটি রিপেয়ার হচ্ছে, সেল মসল সুড়াক, সে মসল যদি তার সেলুলার রিপেয়ার ক্যাপাসিটি কমি গেল ধীরে ধীরে, তাহলে সেটি গোটে ভাস্কুলার চেঞ্জ হব, প্রোটিন আকুমুলেসন হব, আউ হেইকি প্রোটিন আকুমুলেসন হয়ে নার্ভ সেল নার্ভ এন্ডিং গুড়াক যেটা তার ফাংশন কমি যাব, যেটা নিউরো ডিজেনারেশন দেখা দেব, সেই সব পরিবর্তন হলে সে সাধারণত এজ ফ্যাক্টর বৃদ্ধা অবস্থায় সাধারণ ভাবে এই আলজিমার ডিজিজ হয়ে, কিন্তু কত গোটা কেস বৃদ্ধা অবস্থায় বৃদ্ধ নথায়, যদি লাইফ স্টাইল মডিফিকেশন সব প্রকার ঠিক চালিব তাহলে হবনি, কিন্তু প্রায়ত যদি নিউরো ডিজেনারেশন হল বৃদ্ধা অবস্থায় হয়ে পুনে অন্যান্য ধাতু সব বিভিন্ন প্রকার ক্ষয় হচ্ছে, যাফলে কি স্মৃতি মেধা সমস্ত প্রকার ইন্দ্রিয় দুর্বল হয়ে যাচ্ছে বয়স অনুসারে, তেমন এটা ধীরে ধীরে নিউরো ডিজেনারেশন হয়ে আলজাইমার ডিজিজ হয়ে।
1: তবে স্যার, ধূমপান ও মদ্যপান আলজাইমার রোগর কারণ হইপারে কি?
0: নিশ্চিন্ত রূপে ম্যাডাম, ধূমপান ও মদ্যপান তো বহু প্রকার ডিজিজ এর কারণ, তেমন স্মোকিং সাধারণত ভাস্কুলার ডিজিজ সৃষ্টি করে, অক্সিডেশন স্ট্রেস যেটা কি অক্সিডেটিভ স্ট্রেস ব্রেন ইঞ্জুরি বড়াই থাকে, সেটা স্মোকিং টা অক্সিডেটিভ স্ট্রেস, যেটা তা সহিত ডিমেনশিয়া রিস্ক সহিত জড়িত আছে, এক্সেসিভ আলকোহল ইউজ অলসো কগনিটিভ ইম্পেয়ারমেন্ট অফ ডিমেনশিয়া রিস্ক, আলকোহল আউ ধূমপান এই দুইটা নিশ্চিত রূপে কারণ, তেমন স্মোকিং ছাড়িবা নিহাতি আবশ্যক, যেটা কি বেশি হার্মফুল এক্সেসিভ আলকোহল ইউজ এড়াইবা নিহাতি দরকার, তবে কাহিঁকি না মদ্যপান অতিযোগ নিহাতি সেগুলা অছি আমার লিমিট, বর্তমানে যে মানে মদ্যপান করছন্তি কি স্মোকিং করছন্তি, স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু আদার, আমি কহুছু ওয়ান সিগারেট স্মোকিং ইজ ইকুইভ্যালেন্ট টু লস অফ ভিটামিন সি, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু টেকিং ওয়ান অরেঞ্জ, গোটে অরেঞ্জ খাইবার যেতিকি ভিটামিন সি আসিব, গোটে সিগারেট স্মোকিং কলে সেতিকি ভিটামিন সি লস হব, যেটা কি ভিটামিন সি টা ভেরি ইফেক্টিভ ফর বোন এন্ড নার্ভ সেল, সেথিপাই স্মোকিং আর আলকোহল নিহাতি আলজিমার পাই রিস্ক ফ্যাক্টর। আর গোটে মেন্টালি আপনার দেখন্তু মানসিক সবুজ খুশি রহবে, মেন্টালি খুশি রহবে, পিস রহবে, স্ট্রেস আংজাইটি এতু দূরে রহিকি মানসিক আপনি যেতে স্ট্রেস ম্যানেজমেন্ট করিপারিবে মেন্টাল পিস রহবে, তাহলে সেটি আলজিমার চান্স হবার বহুত কম। মু এতকি মানকু সমস্ত কি আপন মানকর পাবলিক মানকু মু কহিবাকু চাহে যে আপন মানে আপনকর ডেলি যে কর্ম করুছন্তি সেটাকো নিজর কর্তব্য ভাবি তা সহিত খুশি মনরে করন্তু, ফর্সি বলে কোণী কাম না করে খুশি মনরে করতু, খুশি রে বসিকি খাদ্য আহার যা আপনার যেতিকি শাগ ভাত হলে বি আপনার খুশি রে বসি খাঁতু, আর সবুলে আপনার চেষ্টা করতু যেতিকি পাইলে সন্তুষ্ট হয়ে আপনার কেমনি কর্তব্যের সবুলে আপনার এনগেজ রুহতু নিজের কর্তব্য করুন, আর তাহলে আপনার নিশ্চিন্ত ভাবে খালি আলজিমার নুহ বহু প্রকার শারীরিক মানসিক রোগর মধ্যে রক্ষা পাই।
1: বহুত বহুত ধন্যবাদ স্যার, বহু সুন্দর ভাবে আজ আপনার আমার শ্রোতা ভৌণী মানুষ এই আলজাইমার রোগর কারণ ও তার প্রতিকার সম্পর্কে শুনাই থাকার আপনার আম আকাশবাণী জয়পুর কেন্দ্র তরফ অশেষ ধন্যবাদ জনাওছু।
0: ওয়েলকাম ম্যাডাম,
1: ধন্যবাদ স্যার।

শ্রোতা ভী শেষে আগামীকাল আকর্ষণ আগামীকাল হচ্ছে মঙ্গলবার সাক্ষাৎকার রয়েছে সুখী দম্পতি। তাহলে শ্রোতা ভী আজ কার্যক্রম আমি বিদায় দিও, রহছু, নমস্কার।

0: ये काम दाम बीते तो पासर बाकी हेलानिया खारी
1: सेटा से हेलानिया पा आजिर दिन भीतरे खाके खाई चिंता रहला खाके डाबु कमाय बार चिंता खाके घागर जतन ने बार चिंता खाके खाई रोग हेला ঘর লগর মন করব টেনশন পর আছে কি না
0: ওই গাগর আছে বলে টেনশন রইছি একা চিন্তা রইছি একা হ্যাঁ কাকে তুই কইলা বলা খাচ্ছে বেমার কি নিমা নাইছি সে চিন্তা রইছি কাকে খাইবা কি চিন্তা রইছি কাকে ঘর চলাইবা কি চিন্তা রইছি একা আর কিন্তি নাকি
1: সত্যি সে কইল আপা এবে ইয়ে চিন্তা ভিতরে কাইটা কাইটা মন পাঁচরি জিবার হেলানি একা
0: হ্যাঁ হেলানি তো আরি
1: মাত্র আজি খাই দিন জানুস কি আপা
0: খাই দিন যে
1: আজি পাঁচরি জিবার রোগ ভিতরে গোটে দিন আজি হেলা আছে
0: সত্যি সে
1: আজি হেলানি আলজাইমার ডে ওয়ার্ল্ড আলজাইমার ডে এটা গোটে রোগ আপা ইয়ে রোগ যাকে হেলা আছে বলে সব জিনিস পাসরি যাইছি
0: ওহো
1: তাকে ঘর থানু ভারলা বলে আরি আইবাকে রাস্তা মিশা পাসরি যাইছি
0: সত্যি সে
1: কাই জিনিস গোটে কন্তি রকি দিয়েছি আর সে রকবা জিনিস কে পাসরি যাইছি গোটে জিনিস ডন্টা কইতে রইছি বলে কইতে রইছি বললা পারা
0: সত্যি সে
1: সেটা হলা নি আলজাইমার ডে ইয়ে আলজাইমার ডে কে আমার সরকার গোটে পালন করলানি কি সেপ্টেম্বর মাসের 21 তারিখে ইয়ে রোগ ভাল হবা কাজে যেতে ডক্টর মনে আছ যেতে পেশেন্ট মনে আছ সে মনকে গোটে সারদা করবার কাজে আজি পালন করলেন
0: পালন সারদা করবার কাজে বলে হাই মনকে হাই রোগ ভুলাইবা কাজে আর
1: সত্যি সে কইল বাপা
0: বড়িয়া কথা বড়িয়া কথা এলে হাই বাবু মনকে হাই ডাক্তার বাবু মনকে আমার শুনতে রে বা ভাই বইনি মনকে গোটে গীত শুনাই দিও
1: বাজে দে সাপা।

0: এটা জানবার কাছে গোটা হারাই গিয়ে আর অমিনকে নিয়ে ডিমার্কেশন করলে মাপজুপ করলে সে চিহ্নট করি দেখাই দিয়েছি নাই বাবু এটা একা বলিকি চিহ্নট করে দেখাইলা পরে তাকে একা ট্রেস ম্যাপ গোটে ম্যাপ গোট বানাইবাকে আছে আগে তো রেজিস্টার করলে ট্রেস ম্যাপ আর সিপল বাটা সেটা না দেখতে পারলে এবার যে কম্পালসারি করলা চত এনতেলে দরকার একা রেজিস্ট্রেশন কে ইসি গোটে উনারে 30 বছর ইসি নিয়ে কাটবাকে পড়ছি
1: এলে ইয়ে ম্যাপ ন রইলে কাই অসুবিধা কি বাবু
0: হ্যাঁ ম্যাপ রেবার আছে ম্যাপ ন রইলে তো রেজিস্টার না হে ম্যাপ রেবার আছে সে ম্যাপ আগে সব বেলকে কাম দিয়েছি পোটা বেলকে কাম দিয়েছি যেতবেলে চিন চিন চুনা করবার আছে বলে সে ম্যাপ কে ধরে চিন করবাকে পড়ছি ম্যাপ কম্পালসারি লড়া আছে
1: এলে ইয়ে ম্যাপ কাম বলে আমার অমিন বাবু আর আমার আরাই বাবু
0: হ্যাঁ ও নলারে বাবু সেমন চিহ্নট করি ম্যাপ বনাই করে দেবাই এটা আরে এলে করছি না বলে অমিন এলে করি দিয়েছি আরে অন্য মানে কে করলে না চলে
1: এলে বলবে মু জায়গা গেনে দিলি সে জায়গা কার এসটি কি নলে এসি দিয়েছি বলে তাকে কাই অসুবিধা হয়েছে কি বাবু
0: হ্যাঁ এসটি লোকটাকে আমাকে ঘেনবার আছে বলে সাব কলেক্টর লগে পারমিশন কাজে অ্যাপ্লাই করবার আছে সাব কলেক্টর বাবু তাকে তহসিলদারকে পঠাইছি তহসিলদার যে আরে পাকে পঠাইছি আরে এনকোয়ারি করি দিয়েছি তারপরে তহসিলদার তাকে কাউন্টার সাইন করি সাব কলেক্টর লাগে পঠাইছি সেটি শুনানি হয়েছি শুনানি হেলা পরে ওএলআর 22 রে বলিকি গোটে সেকশন আছে সে সেকশন রে পারমিশন মিলছি হরিজন লোকর জমি আমকে গড়িয়া লোককে হয়েছি নহলে গড়িয়া লোককে না
1: হরিজন জমি আমি গাড়িয়া লোক গেন পারছি নাকি
0: হ্যাঁ পারমিশন কেরলে আগে ঘেনি পারছি পারমিশন না করলে না আর আদিবাসী লোকটা তো 2002টা নু বন্ধ কাহি গেলা পারমিশন না মিলছে আছে আর গড়িয়া লোক ঘেনকে না পারবা তো সেটা আদিবাসী লোক তো আদিবাসী লোক আগে ঘেনবে আর সে জোন বিকশি আদিবাসী তার পানি মারবা জমি 2 একর এলে রেবার আছে নলে পানি ন মারবা জমি 5 একর এলে রেবার আছে বিকলা পরে বেলে একা তহসিলদার বাবু ল্যান্ড হোল্ডিং সার্টিফিকেট করে দিয়েছি বেলে আদিবাসী লোক তো আদিবাসী একা হয়েছি হরিজন লোককে না হে কি গড়িয়া লোককে না হে হরিজন লোকটা গড়িয়া লোককে হয়েছি মাত্র সব কলর তখন পারমিশন আনবাকে পড়ছি
1: এলে বলবে গোটে মানাই সে ন জানি করে ন বুঝি করে ন সুঝি করে গোটে জমি ঘেনি গেলা তার পছে তাকে চিনা পড়লা সেটা এসটি জমি বলি কেমতি করলে সেটাকে সমাধান হয়েছি বাবা
0: এসটি বলি কি জমা এবে এসটি লোকটা তো রেজিস্ট্রেশন না হে আর সেটা এবে কেমতি জমা পড়ছে সেটা জানা না পড়ে
1: জানা না পড়ে
0: যেতবে আমি গোটে জায়গা ঘেনবুছু তহসিল অফিস রেকর্ড রুম টিকে যাইকি তাকে ফল তার দেখবার আছে হ্যাঁ পূর্ব পরারু কার রেলা এবে কার আছে সে সবু দেখা চাহা করবার আছে সবু দেখলে সেটা কোন আদিবাসী লোককে যাই রেল তার না হে গড়িয়া লোককে রেলে সেরি আমাকে গড়িয়া লোককে হয়েছি সেটা দেখবার আছে আর সাবরেজিস্ট অফিসে ইসি মিশা করবার আছে ভিতরে কোনটি ব্যাংক জানে বান্ধা পকাইলে আছে কি নলে কাকে বান্ধা দেলা আছে কি কাকে বিকা আছে কি সেটা জানা পড়ছি ইসি বেটলে
1: ইসি কালে সরে সরে জানা পড়ছি কি সে কেটে বড় সর জমি সেটা কাকে বিকি দিলে আনতুন আর তাকে আনতুন
0: নাই কি বান্ধা পড়লা আছে কি নাই কি সব জানা পড়ছি সেটি সেটা কিনে ইসি মিশা করবে পড়ছি তারপরে যাইকি একা রেজিস্ট্রেশন অফিস যাইকি রেজিস্ট্রেশন করবাকে পড়ছি ইয়েতে সব করবার আছে জমি দেখবার আছে আর কি কি অমিনকে নিয়ে ডিমার্কেশন করবার আছে আর ঠিক আছে বললে সেরি তারপরে ইসি কাটবাকে যাবার আছে ইসি ঠিক রেলে সেরি তহসিল অফিস রেকর্ড রুম মিশা যাইকি থরে পাতাকে দেখবার আছে সেটা সেই লোক পুরো কার রেলা সে সব দেখিকি ঠিক আছে বলে সেটি রেজিস্ট্রেশন অফিস যাইকি রেজিস্ট্রেশন করবাকে
1: পড়ছে পাতা বলবাটা কি মিলছি
0: পাতা বলে আজিকালি সরকার নিয়ম করলা আছে রেজিস্ট্রেশন হয়ে গেল আর 7 দিনের ভিতরে পাতা করি দিয়ে দেবে আবে রেজিস্ট্রেশন বেলে আগে আমি পাটা ফর্ম লিখ করে দিয়ে দেবো দিয়ে দিলে সেটি 7 দিনের ভিতরে সেটা পটা বনে করি যে ঘেনলা আছে নাকি পটা ধরিকে ভাই পোস্ট একা পটাইবে খাতা হাতি মিশা আজিকালি না দেওয়া হ্যাঁ ডকুমেন্ট মিশা পোস্ট একা পটাইবে পাটা মিশা পোস্ট অফিস একা পটাই দেবে ঘরে খেয়েছি আর এবে তহসিল অফিস কে আর রেজিস্ট্রেশন অফিস কে 10 মিনিট যিবা আসবা দাঁত উপর করবাকে না পড়ছে আছে সরকার গোটে নূয়া নিয়ম করলা আছে আর ডকুমেন্ট রেজিস্টার এলা বলে 7 দিনের ভিতরে সে লোককে পাটা দিয়ে দিকে তুমি পোস্ট অফিস পোস্ট লোকে পরে দিয়ে আসবো লিখে হ্যাঁ
1: এলে আর কাই কাই নিয়ম মানে আছে বাবু বলে কই দিয়া
0: আরে পাটা হেলা পরে তো বর্ষকে বর্ষকে যাই সিস্টু মিশা বান্ধবার আছে আরে জন জমি আমি
1: গেন্দু সিস্টু বলে সেটা কেটি লেখা বান্ধবার আছে
0: সেটি রেছি তোমরা দি দি তোমরা কি 5 জন আছে পাটা তো নেরেছি খজনা এত কি সে সেট কি বলকি লেখা আছে সে বাবু সেটি আরে লগে বান্ধি করি আজি কালি আরে আরে লাগে মিশা জিবাকে না পড়ছে আছে অনলাইন রে মিশা সিস্টু কাটি দেবারই যাইছে
1: সিস্টুটা বর্ষকে তোর বান্ধবা কইছে কি মাসিক
0: কি না বর্ষ বর্ষ বর্ষকে নেবে এবে আগতো আরে লাগে যাই করে ঠিয়া হয়ে ডাবু বান্ধতে এবে।

শ্রোতাবন্ধু বর্তমান জানিবা আমার চলিত অধিবেশনের প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কে সূচনা। আজ সন্ধ্যা ছটা বাজি দশ মিনিটে শুনবে এবং রাতে দশটা বাজি তিরিশ মিনিটে শুনবে হিন্দি চলচ্চিত্রর কতটি গীত। ধারাবাহিক শ্রীমদ ভাগবত প্রচার করব সন্ধ্যা ছটা বাজি কুড়ি মিনিটে। সন্ধ্যা ছটা বাজি তিরিশ মিনিটে শুনবে যুবশক্তি কার্যক্রম। সন্ধ্যা ছটা বাজি পঞ্চাবন মিনিটে আজির প্রসঙ্গ এবং রাতে সাতটা বাজি পঁচিশ মিনিটে জেলা হালচাল ক্রমে শুনবে বলাঙ্গীর জেলা সম্পর্কে। রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর। চাষী ভাই আপনার কার্যক্রম কৃষি ও কৃষক শুনবে রাতে সাতটা বাজি তিরিশ মিনিটে। রাতে আটটার শুনবে ওড়িয়ার এক আলোচনা। পল্লীগীত প্রচার করব রাতে আটটা বাজি পনেরো মিনিটে। শিল্পী মানে হলে সুধা মিশ্র, ধরণীধর মল্লিক এবং ভাস্কর চন্দ্র বেহেরা। রাগসঙ্গীতর কার্যক্রম শুনবে রাতে আটটা বাজি তিরিশ মিনিটে। এতে পণ্ডিত উল্লাস পাপটকর সন্তুর বাদনা শুনবে। রাতে নটা বাজি তিরিশ মিনিটে প্রচার করব নাটক নির্জন কারাবাস। মূল রচনা জয়বর্ধন, ওড়িয়া অনুবাদ বাসন্তী শ্রী, প্রযোজনা নরেন্দ্রনাথ পট্টনায়ক এবং রঞ্জন কুমার বেহেরা। বন্ধু এ ছিল আমার চলিত অধিবেশনের প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কে সূচনা। আকাশবাণী জয়পুর বর্তমান জানিবা আসন্তাকালির অধিবেশনের।